ইন্দ্রাগত কান্ডারকে থ্যাংক ইউ, সিস্টার আঞ্জলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ গ্রেট মিস্টার দাদা পাওয়াল, ওকে সিস্টার আঞ্জলি হাউ আর ইউ, থ্যাংক ইউ ফর লিসনিং টু জ্ঞাত রেডিও ইন্ডিয়া, থ্যাংক ইউ দাদা কান্ডার কির্ক, থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ সিস্টার দীপ্তি উইলিয়াম।